0: नमस्ते भाइयों और बहनों, है 23वें दिन वीक, आज बुधवार के दिन वुंस्टाहॉक्टेंट मई की 13 तारीख 2026 साल में। इस वक्त होते होते तो होएगल 6:03 3 म्यूजिकल मिनटन ओवर 6:30। वेलकम टू द शो दैट ओपन्स योर आईज, द शो दैट स्पेल्स अ लॉट ऑफ एंटरटेनमेंट, सो स्वीट एंड सो नाइस, उजाला का मजा ऑप यंग ट्रेंडी एंड एडुकेटिव। वी स्टार्टन द वेक अप एंड अपडेट शो।
1: Maandag tot en met vrijdag, jawel, iedere morgen van 6:30 to 9:00, Ujala Kamaja, met nieuws, updates, uw horoscoop, het weerbericht, verkeersinformatie, diverse tips en heel veel andere leuke dingen, afgewisseld met trendy hits en way back memories. Het is altijd gezellig en je blijft vlak hier, uw gastheer, Satish Ramdat Misir, Ujala Radio. It's hot, hot, hot.
0: Het is een mooie, rustige ochtend vanochtend en ook vanuit mijn gezellige zendstudio's wens ik u deze mooie ochtend een vrolijke, frisse en gezegende ochtend toe. En uiteraard een van harte goeiemorgen, zonder zorgen, Jahabia programma. Kusunti hai hiya waha iderude, kone kone kan kan me, ghar ghar me, sagro sagro, altijd vroeg of vroeg, se bere se bere ke juni.

Humerius ho to beter se klinken origineel hier op de draaitafel film Maya Kagana Hamne aapko sunai. Mensen, kinderen, is wacht de hotte te hoegel. Saat beginnen met nou minuut, 9 muzikale minuten voor 7. En ik heb voor je ready een oldtimer bij Manade. Ik non-filmie gana hem aapko sunaenge. Jep aap je gana ko sunenge, to yaad aenge afroske zamana. Suriname के पहला रेडियो स्टेशन जो रहा आफ्रोस वही के जमाना में से निकाल करके गाना हम आपको सुनाएंगे।

या लड़की बड़ी अनजानी है, अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मे द शो में. यहां से हम ला रहे हैं आज का हेडलाइंस. द हेडलाइंस ऑन फंदाग बुधवार 13 मई के लिए. जोमदिन अभी वो दमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं. आनंद चंद्रिका सिंह माता तिजदान जोमदिन तू जाने तो ऐसा बकेंद नहीं लॉन्गर ऑफ बकेंद सूरीनामर एम बे एसर ऑफ बे एनर. दिस या Hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar aanstaande met jaar. Onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken. Abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michielke, Dunia Bharke, Samantjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verder op. Meneer Trump, Aur Ugelhega op bezoek bij de president van China. Vanaf vandaag tot en morgen. Ja, zoektelijk maar per regan. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamje, Samatjaar, Pura, Kusran en Walleghe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय में दक्षो में नया मई हैगा द मान मई सोए फरवख्त कि मोई वेर हैगा गर्म रहेगा मा दिट फॉल्ट वेल एन बेंटे टेक हो कॉफी चाय में दक्षो नेम एन कॉपी कॉफी ऑफ Een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig. Luisteren naar Ujala's Coffee Chai middag.

या लड़की बड़ी अनजानी है। अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मेरा शो में। यहां से हम ला रहे हैं आज का हेडलाइंस, द हेडलाइंस ऑन फंडा बुधवार 13 मई के लिए। जोमदिन अभी वो दमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं। आनंद चंद्रिका सिंह माता तिजदान जोमदिन तू जाने तो आइसन बकेंद नहीं लॉन्गर ऑफ बकेंद सूरीनामर एम बे एसर ऑफ बे एनर। दिस या Hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar aartskissen met jaar. Onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken. Abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michielke, Dunia Bharke, Samantjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verder op. Meneer Trump, Or Ugelhega op bezoek bij de president van China. Vanaf vandaag tot morgen. Ja, zoek de lekkerheid. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamje, Samantjaar, Pura, Kusuran en Walleghe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय में दर्शो में नया मई हैगा द मान मई सो फरवाख्त की मोई वे रहेगा गर्म रहेगा मदित दिस फॉल्ट वेल एम बेजी टेक हो कॉफी चाय में दर्शो नेम एन कॉपी कॉफी ऑफ een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig. Luisteren naar Ujala's Coffee Chai.

या लड़की बड़ी अनजानी है, अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मे द शो में। यहां से हम ला रहे हैं आज का हेडलाइंस, द हेडलाइंस ऑन फंडा बुधवार 13 मई के लिए। जो मदिन अभी वो दमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं, आनंद चंद्रिका सिंह माता तिजदान जो मदिन तू जाने तो आइसन बकेंद नहीं लॉन्गर ऑफ बकेंद सुरीनामर एम बे एसर ऑफ बे एनर। दिस या hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar aanstaande met jaar, onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken. Abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michielke, Dunia Bharke, Samantjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verderop. Meneer Trump, Aur Ugelhega op bezoek bij de president van China. Vanaf vandaag tot en morgen. Ja, zoektelijk maar per regan. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamje, Samantjaar, Pura, Kusran en Walehe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय में द शो में। नया मई हैगा, द मान मई सो फवख्त कि मोई वेर हैगा, गर्म रहेगा, मा दिट फॉल्ट वेल एम बेंजी टेक हो। कॉफी चाय में द शो, नेम एन कॉपी कॉफी ऑफ een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig. Luisteren naar Ujala's Koffie Chai middag.

कभी शाम ढले तो शाम तो हो गए हैं, अभी ना ढल रहेगा तब कम धोलाओ। उजाला रेडियो के जरिए आप सुन रहे कॉफी चाय मिदा शो। कन्या हम लोग ना रह ली या सोम्स हैप्पी फन दाग दस दान ड्रुक है काम हम लोग करीला गोन है। Dit doen wij natuurlijk in de middaguren af en toe voor de ontspanning. Maar soms dan ontkom je niet aan je eigen werk natuurlijk. Wij hebben ons eigen werk. Hier hebben we Kalida, Janta Kisewa. Daarnaast. Maar we hebben natuurlijk ons eigen werk. Kania, ja, helaas konden we gisteren niet de Coffee Chai middagshow maken. Maar we zijn er vandaag. Bihan bedaki, dus Bihan hemelsvaartdag. Bihan bij hem ook vrij hebben. En dan heb ik vrijdag weer Coffee Chai middagshow. Maar, dus Aaj, Riga, Bihanna, zoek je wel weer.